আসসালামু আলাইকুম দিবা আকাশবাণী কার্গিলিন বাজার ধন্য মিনিট নিশুরসাখে পুরগি খবরুন খুরে এন্তি দুনুগা আহমদ আলী তুরাবি ওয়াজির আজম নরেন্দ্র মোদিনা অস্ট্রেলিয়া খুরি খাকচিকপা এন্থনি আলবেনসে নয়ম্বু দিরিং মেলবোর্ন লা সুমিরেসি অস্ট্রেলিয়া ভারতী লোখরিগ্রাফস পিয়ং খকলেন্স গভেনালজং সোপে থোগিস পেরাউনসাক তাহসেন ওয়াজির আজম নিসকা সামিট পে লজুক পেকা ভিক্টোরিয়া গভর্নমেন্ট হাউস পিয়ং সোকসিগি প্রেস বয়ান চিক জারি বাস ইয়ং লিডার নিসকাস ফিওস নিসপা লাকথুতুন সগানুক সোকসিগি গিরজাও লেগিনা খাকচান গুম বেগিন জেরেন দি ফ্রালুক স্পেস তো দ্রাং বাসেন ভারতনা বহরে আল কাহিলে আনুক চিক ডিলপু খুচ্চান স্ট্রেমিনা গোবা ইসকাস দিফানা স্ট্রংলুকসি লাকথু তিসকোরলা সোকসিগি ছোরসিগি কা লক্স ব্রেল বাস ইরানি মরহুম সুপ্রিম লিডার হজরত আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ আলী আল-খামেনাই ফিয়াকপে লজজুকি মিন্দুগ ইলহাসকেল পুনজম সে দিরিং জিল্লা ঘা পেয়ানুক ছংলেনি মালসাউন বঞ্জাক সে জিল্লে মালসিমাল্লা অজদুকি দাস্তাউনে গ্রহল সিরবাস দিবাসলা মারহুম ইফিয়াকপলা ছেসলুক সে বাল্টানুন ফ্রোচুগেন সোহাদা অনিমিং না ধুয়া পাসেন দেবরিয়া জিল্লে সক বাসং ছোগো মাতামি দাস্তাউন মুআসিসায়ে ইয়াদবুদ ইমাম খুমেনি কারগিল ইগ্রালিকা মালিয়ং খোসে হুসেনি পারক কারগিল লথামাথন দেওনা চোখলা জামাইয়াতুল উলামা মাদ্রাসা ইসনা আশরিয়া কারগিল ইগ্রালিকা পেশিনি ফিগর কিপনা মালিয়ং খোসে ইনকিলাব মঞ্জিল কতলগাহে হুসেনিয়া থামাথনিন দেনা চোখ মাতামি দাস্তাউন সকতে সুরুনা সং খবর মরকজি ওজির দিফা রাজনাথ সিংস অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপিয়া খোয়েন স্মিয়াজক পুনজম সে শেসলেন খান ফ্রুন গংমা মুবারকবাদ তাস খোয়েজিয়াং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পুস নমজেক আয়াত চিকনা ফল্লাগা আজগিয়া স্ত্রীতি খেদমত লমস্তন দুনা সামাজি খগুনি ছোকনা লকশেপশন ঘুমবন লিনেঞ্জরে সেরবসং গাবেকা ওয়াজির দিফাইস দি তঞ্জিম পে ছোসনা ফ্রুনি ফানথোক দুনা ইয়ারগিয়া স্ত্রীতি ফানখি ফিলা খুরি খুদনা জজবন নিয়ম্বো দুনমানা চোসলা ইউম ইজাগনি আনুগাং বেসা ওরস্তান পোশাক পে ওরথিয়াং মাবাস নাফমাই মরকজি ওয়াজির অমিত শাহ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পে লসমিউন গংমা খুরি স্মিয়াশাক পুনজম সে মুবারকবাদ তাসেন সোশ্যাল মিডিয়া পোস্টিকা জনাব শাহ স্বামী বিবেকানন্দে লম্পিক ডুলেনচিক তঞ্জিম পুস ফ্রুনি খুতপু খকচন চোচানা শরবনা চুংলা হজগিয়া স্ট্রীট নরগালুকস পুস তনপুর চেমিং না লেগিনা লকচেপশন ঘুমবন সাক লেনেঞ্জরে সেরবসং